শুনলে হিন্দির সম্বাদ রিলে করল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছ ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা কার্যক্রম আরম্ভে আশালতা ষড়ঙ্গী কণ্ঠে শুণত এই গীতটি গীত রচনা অঞ্জলি নায়ক।

কার্যক্রম শেষে প্রহ্লাদ নায়ক রচনা শুনন্তু এই ভক্তিগীতটি কণ্ঠশিল্পী মদন বাঘ।

শুনিলে আজির ভাবনা উপস্থাপনা কলে প্রফুল্ল কুমার মাঝি। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র বর্তমান শুণত অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবত। আজ প্রচার করছু 413 ভাগ।

শুনিলে অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবত আজি প্রচার কলু 413তম ভাগ আপন মানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এবে শুনিবা সম্বলপুরী আঞ্চলিক সংবাদ এই বিজ্ঞাপন বিরতি পরে।

শুনলে সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় সকাল 6:55 হওয়া যাচ্ছে শুনতু সংস্কৃত সম্বাদ রিলে প্রচার করছ আকাশ।

আজি সকাল 7:10 শুনিবে স্বাস্থ্য সূচনা। আজি এতে শুনিবে নিদ্রাজনিত শ্বাসরোধ, ঘুঙ্গুড়ি কাহিকি হুয়ে ও তার প্রতিকার, এ বিষয়ে কহিবে ডাক্তার সত্যজিৎ মিশ্র। 7:35 সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। 7:55 শুনিবে সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী শোভা রায়। সকাল 8:30 শুনিবে সম্বলপুরী গীতর কার্যক্রম। 8:45 সুগম সঙ্গীতর কার্যক্রম। দিন 11:05 শুনিবে সম্বলপুরী গীতর বিশেষ কার্যক্রম বজারে বজাবালা। অপরাহ্ন 12:30 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। 1:05 শুনিবে সম্বলপুরী গীতর কার্যক্রম। 1:20 শুনিবে ঘর সংসার কার্যক্রম। আজি কার্যক্রম বিষয় রয়েছে আম পর্বপর্বাণীরে রজ। অপরাহ্ন 2:45 শুনিবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। 3টায় কিষাণ ভাষার স্বতন্ত্র কার্যক্রম মা কাপু ঝকা ঝকা। অপরাহ্ন 4:02 শুনিবে নাটক জ্বালামুখী, রচনা অনন্ত গোপাল শব্দে, বেতার হিন্দি অনুবাদ বিশ্বপ্রকাশ দীক্ষিত, ওড়িয়া অনুবাদ ডক্টর পঞ্চানন মিশ্র, প্রযোজনা মুরলীধর পণ্ডা। সন্ধ্যা 5:02 শুনিবে গান্ধী চর্চা। 5:15 হিন্দি শিক্ষা। সন্ধ্যা 5:30 শুনিবে যুবমণি কার্যক্রম। সন্ধ্যা 6:10 কিশোর সংসার কার্যক্রম শুনবে। 7:25 জেলা হালচাল।

0: সন্ধ্যা 7টা বাজে 30 মিনিট শুনিবে কৃষি সঞ্চার কার্যক্রম। আজ এদের রয়েছে চাষী কল্যাণী প্রধানক সহ সাক্ষাৎকার। রাতে 8টা বাজে 2 মিনিট সুগম সঙ্গীত কার্যক্রম, 8টা বাজে 15 মিনিট ওড়িয়ারে আলোচনা বিশ্বাস মূলে এই জগত কহিবে ডক্টর রাধু মিশ্র, 8টা বাজে 30 মিনিট শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম। আজ এদের শুনিবে কণ্ঠ সঙ্গীত পরিবেশন করিবে শোভা কর্তু। রাতে 9টা বাজে 30 মিনিট লোকগীত কার্যক্রম শুনবে। আজ এদের শুনবে কৃষ্ণগুরু ভজন, পরিবেশন করিবে কিশোরী বেহেরা ও সাথী। রাতে 10টা বাজে 2 মিনিট শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম, সন্তুর বাদন পরিবেশন করিবে পণ্ডিত শিব কুমার শর্মা। শুনলে আজ প্রচার হওয়াকে থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী সম্বলপুর। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ, রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: আকাশবাণী।

0: শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভর্চুয়াল তথা অনলাইন যুগরে বাস করুছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানি, প্রত্যেক কার্য কম্পিউটর এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেউছু। এই তথ্যগুলি কেতেক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে অ্যাসেস করছেন। এই অপরাধিক কার্যকলাপকে সাইবর অপরাধ কুয়াছে। সাইবর অপরাধ হচ্ছে এক অপরাধিক কার্যকলাপ যা কি এক কম্পিউটর সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যাই থাকে। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস অ্যাটাক ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পিউটরকে টার্গেট করা এক কম্পিউটর সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করতে। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন, সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহ আর্থিক ক্ষতি মধ্যে ঘটাই থাকে। বড়ুয়া টেকনোলোজি সহ অপরাধ মধ্যে বৃদ্ধি পাচ্ছি। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করে অপরাধর নিজকে সুরক্ষিত রাখিপার। অপরাধক রোকিবা পাই আমি প্রথমে আমার কম্পিউটর তথা অন্য উপকরণগুলি সুরক্ষিত রাখিবা। এহাকু সুরক্ষা দেবা পাই আমাকে অত্যাধুনিক সফটওয়্যার এবং অপারেটিং সিস্টম রাখিবাকু পড়িব। সর্বদা এক উত্তম মানর আন্টিভাইরাস ব্যবহার করিবাকু পড়িব। এহা সফটওয়্যার সিস্টম স্ক্যান করে, বিপদ চিহ্নট করে এবং অপসারণ করে। আমি যথেষ্ট অন্যপটে যাত্রাকু অধিক আকর্ষণ করিবাকু সমস্ত যাত্রা কমিটির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছি। যাত্রা প্রস্তুতিকু নেই সম্বলপুরর মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি সভাপতি সমীর বাবু এক সাংবাদিক সম্মেলনে সূচনা দিয়ে কহন্তি,
1: শীতল ষষ্ঠী যাত্রা আমার 14 তারিখ আরম্ভ হয়ে আমার 20 তারিখ তক আছে। 14 তারিখ, 15 তারিখ ননপুড়া শীতল ষষ্ঠী যাত্রা কমিটির পত্র পেটি হচ্ছে 14 তারিখ, 15 তারিখ হচ্ছে মুসিক নেতা, 16 তারিখ, 17 তারিখ আমার ঝাড়ুয়াপড়ার, 16 তারিখ হচ্ছে পত্রপেটি যাত্রা, মুদিপুড়া রয়েছে পত্রপেটি যাত্রা, 17 তারিখ তাঁর গুয়াগুন্ডা যেটা হনুমান দেউতা কুচু গুয়াগুন্ডা যাত্রা তাঁর আছে, তাতর আমার 18 তারিখ আমার শিব বিবাহ, 19 তারিখ আমার মুখ্য প্রশাসন, 20 তারিখ মন্দির প্রবেশ। এটা হচ্ছে আমার যাত্রার রূপরেখ। উপরে আমি কৌছু গত ধর্ম ই বর্ষ মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি তার নিষ্পত্তি নিয়েছে বিগত শীতল ষষ্ঠী যাত্রা নু এ বর্ষ বহু ভব্য হিসাবে শীতল ষষ্ঠী যাত্রা আমি পালন করব। এটা তিনিপুর যাত্রা কমিটির নিষ্পত্তি।
0: বড়বজার শীতলেশ্বর যাত্রা কমিটি সভাপতি সরোজ সাহু সূচনা দিয়ে কহিছন্তি,
2: এটা মুখ্য আকর্ষণ আমার তিনটা প্রভাব অনুযায়ী এখানে গোটে চান্দিমারা গোটে আছে, পূজার গোটে ডমরু পাটি ডকা হয়েছে, দুলদুলি বজা ঘণ্ট পাটি ও হরি মূর্তি গোটে রাউরকেলান ডকা হয়েছে। আমার টোটাল গোটে সব দেখ ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, ছত্তিশগড় কিরা রাজ্য আমার ট্রুপ মানে আসুছন। আমার যাত্রার 500-600 কলাকার আসবে। আমার যাত্রা এধর মুদিপড়াকে যা, আমার রুট হচ্ছে বুড়িমা মন্দির বালিবঙ্কারু, আমার যাত্রা শুভারম্ভ 19 তারিখ, সেন আসি সমলে মন্দির সকালে স্টপেজ হয়ে যা, 20 তারিখ সেন ফের সকালে গোটে মহা আলতি হওয়া গোটে, আর সেটা ফার্ম রোড হয়েকি আমার ফিশারি হয়েকি ফের মন্দির প্রবেশ করবা 20 তারিখ। মুখ্য আকর্ষণ কে বেলে উজ্জার ডমরু পাটি গোটে আসবে মুখ্য আকর্ষণ, আর রাউরকেলার গোটে আমার ওভরি বেস্ট আসবে,

শুনিলে সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী, কার্যক্রম প্রযোজনা সন্তোষ পিং, তথ্য সংগ্রহ ও সম্পাদনা সুবেন্দ্র কুমার সাহু, উপস্থাপনা আলোক মিশ্র।

এতেবার পর্যন্ত কার্যক্রম শুরুতলে রেলে করে প্রচার করতেল আকাশবাণী দিল্লি কেন্দ্রর আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এথর শুণত সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী আরতী মিশ্র কার্যক্রম আরম্ভে প্রমোদ কুমার মিশ্র রচনা শুণবা এই গীতটি।

শ্রোতাবন্ধু শুনলে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী থিলে আরতী মিশ্র, গীতগুড়ি রচনা করে প্রমোদ কুমার মিশ্র, ধরণীধর পটেল ও পূর্ণচন্দ্র পাণিগ্রাহী। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। এধর শুণন্তু সুগম সঙ্গীত। আরম্ভরে মামা সিকন্দর আলমক কণ্ঠে শুণন্তু এই গীতটি, গীতরচনা সাফিক আহমদ সিদ্দিকী।

কার্যক্রম এথর লাভ আজকাল কথাচিত্র শুনবা এই গীতটি কণ্ঠশিল্পী নীরজ শ্রীধর গীতরচনা ইরশাদ কামিল সংগীত নির্দেশনা প্রীতম।

কাহির কথাচিত্র শুনবা কার্যক্রমের পরবর্তী গীত। কণ্ঠশিল্পী কে কে, গীতরচনা নাসির ফরাজ, সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন।

কার্যক্রম শেষে রোজা কথাচিত্র শুনিবা এই গীতটি। গীতটিকে দ্বৈত কণ্ঠে গাইছন্তি বালা সুব্রহ্মণ্যম ও চিত্রা। গীত রচনা পি কে মিশ্র, সঙ্গীত নির্দেশনা এ আর রহমান।

শ্রোতা বন্ধু, স্বাগত হিচাইছি কার্যক্রমকু এইটি রকিবা। এইটি শেষ করছু হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম।

আপনারা কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। ইহাতে সমিয়া ওড়িয়া সিনেমা গীতর। তো আসুন শুনবা কার্যক্রমর পহলা গীত অঞ্জলি সিনেমানু। গীতকে দ্বৈত কণ্ঠটি গাইছেন বিভু আউ ইরা মহান্তি। গীত রচনা অন্তর্যামী মিশ্র। সঙ্গীত নির্দেশনা গুডলি রথ।

কার্যক্রমের এথর অগস্ত্য সিনেমার শুনুন এই গীতটা। কণ্ঠশিল্পী অনন্যা শ্রীতম নন্দ, গীতরচনা সুব্রত স্বাইঁ, সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

0: শ্রোতা বন্ধু শুনেছেন ওড়িয়া সিনেমা গীত কার্যক্রম কার্যক্রম ইয়াতে এ যুগর কুষ্ঠ সুদামা সিনেমা নু আসুন শুনমা গোটে গীত গীতকে দ্বৈত কণ্ঠতি গাইছেন কুমার বাপি আও তপ মিশ্র গীত রচনা স্বরূপ নায়ক সঙ্গীত নির্দেশনা স্বরূপ নায়ক
1: নম্বর 5 দুনিয়াকে কহি জরি টেক 1।

কার্যক্রম শেষে ব্যাড গার্ল কথাচিত্র শুনবা এই গীতটা। কণ্ঠশিল্পী করুণাকর, গীতরচনা জেপি মহান্তি, সঙ্গীত নির্দেশনা শরৎ নায়েক।

তারপরে শুনুন কণ্ঠশিল্পী সোনু নিগম, কবিতা কৃষ্ণমূর্তি আর অভিজিৎ, গীতিকার ইন্দিবর, সঙ্গীত দিয়েছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধু সিয়ান সুজন লোকর জ্ঞান আর অভিজ্ঞতা সঙ্গে তাঙ্কর দেখালা বাট গোটে সুস্থ সমাজ গঠন করবার থি সহায়ক হইতিছি। হেথিলাগি সেমানকে সম্মান দেবার সঙ্গে কেনতা করে সেমানে গোটে সুস্থ আর নিরাময় জীবন বিতেই পারবে সে ভাবতে আমি সেমানকে সহযোগ করবার সঙ্গে নিঘা দেবার আমার কর্তব্য। এই বাবদে আগে কথা হেমা কার্যক্রমের পহিলা গীতটা শুনুন। গাইছন শান আর শ্রেয়া ঘোষাল, গীত লিখেছেন মেহবুব, সঙ্গীত সাজিয়েছেন ফিজু সাহা।

শ্রোতা বন্ধু, বৃদ্ধাবস্থাকে গোটে বোঝ বলে নাই ভাবি করে বাকি থিবা সবু কাম শেষ করবার গোটে মৌকা আয় বলে ভাববার কথা। খিয়াপিয়াকে সীমিত সন্তুলিত আর সুষম করুন, নিশা পায়েন ঠানু দূরে রহুন। শুনুন ইহাদে শিল্পী অভিজিৎ আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠানু এই গীতটা সিনেমা জানে হোগা ক্যা। গীতিকার সমীর, সঙ্গীতে সাজিয়েছেন নিখিল বিনয়।

মনকে শান্ত আর খুশি রাখবার লাগে প্রার্থনা করবার সঙ্গে সঙ্গে ভজন কীর্তন শুনুন, মজামজিতে স্বাস্থ্য পরীক্ষা করবার সঙ্গে দরকার পড়লে উষাকষা খাউন, রাতে অনিদ্রা নাই রহুন, নিদ নাই লাগলে ভি মনকে শান্ত রাখি করে পাঁচ নু ছ ঘন্টা বিশ্রাম করুন। কার্যক্রম থি ইহাদে কণ্ঠশিল্পী সান আর শ্রেয়া ঘোষাল, সিনেমা হনিমুন, গীত লিখিছন জাভেদ আখতার, সঙ্গীত দিয়েছন বিশাল আর শেখর।

শ্রোতা বন্ধু আপনার এটি জনাই দেওয়া চাহিব যে আজ দিন গোটাই বাজে কোড়িয়ে মিনিট্রে ঘর সংসার লাইভ ফোন ইন কার্যক্রম হেলো সখীরে বিষয়বস্তুটি রয়েছে আমর্বপর্বাণী রজ আপনার ফোন করা কেবে ভুলবে নি আমকেন্দ্রক এই কার্যক্রমের যোগাযোগ করবার নম্বরটি হল 0663241240 এবং অন্যটি হল 0663241231।

0: उसको 10 दिन 15 दिन फिर मला हले झड़ानु ब्लड कद रकत कद हुड़ा गुठित मानस को नमे कोलोरेक्टल का अंत नलिगि कैंसर बोलिक नाम भावत आर हो हिसाब नु नाम कतारु डाक्टर से कतारु फिर फर्दर आस जहा तेंगो साधन
1: नाम ग्रहण ना ना ग्रहण का आई सब ट्रीटमेंट दान तो हले निम जहा तेंकार जे जेंता की स्तन कर्कट कथा तेंकार जने ब्रेस्ट कैंसर जे फिजिकली ए थ्री कैं जे बढ़ी टे मना काली का एकासन फुट माने हुट्टुन टा धुरकी जे होने ए थ्री का तमे नुंजी का हिसाब नु तमे जेंता राना कथा हुदगिस्ती अलगा जाना खातरी
0: फिजिकाली मात्र को जदि जल्दी चाह गेले निजे निजे बीच बीच नु टेस्ट कमना कथा निजे खाती अच्छा की गिरे हरना कथा आरो अति बड़का मंजा केले अस्तार कोद अति बड़का मंजा हलता दे थ्रो बाहरी किंतु छोटे छोटे राना बाके जेन के ट्रीटमेंट बर ठीक टाइम नु मनांगो ता हुंगेन जदि तम निजे निजे बीच बीच
1: नु हां तमे जाना खतरा आता कि नॉर्मल
0: एमना बाके नॉर्मली एमना बाके घसरा नार बाके हुंगे नि चपकी गिरे जदि तमा के ठीक अस्तार चा हले इमीडिएट डॉक्टर से बरना रो एदना कथा
1: ठीक ठीक ठीक ହେଲେ ଆର ଗୋଟେ ତେଙ୍ଗାଲ କାର୍ ଯେ ଯେନ୍ ଜରାଇ କର୍କଟ ଇ ଯେନ୍ ବ୍ଲିଡିଂ ମାନି ଆର୍ ତାପରେ ଯେନ୍ ଖୁଜିଲି ଟିକେ ଟିକେ ମାନି ଏଟା ଇଅ ଦିନ ତ ଖଣ୍ଡେ ମାନା ବେନ୍ଦି କା ଏନ୍ଦ୍ରିକା ଇକି ଯେତେବେଳେ ମାସ୍କିଆ ମାନି ତେଙ୍ଗନାର ଭି ଯେ ଏକାକେନ୍ 3 ଦିନ 4 ଦିନ ମାନି ଏକାକେନ୍ 7 ଦିନ ଭି ମାନିକି ବୁଲିକିରି ତେଙ୍ଗନାର ତ ଇଦା ପ୍ରକୃତିରେ ଇଅ ଲାମାତକ ଇଦା ବ୍ଲିଡିଂ ମାନି ଆରୁ ଆ ଖୁଜିଲି ମାନା କିରି ଯଦି ଇ ପ୍ରକାର
0: ନର୍ମାଲି ଯଦି ମାସେ 2 ମାସ ଅନ୍ୟ ମାନଯାତ ଫେର୍ ବନ୍ଦ ମାନଯାକେରା ରେଗୁଲାର ହେଲେ କିଛି ଅସୁବିଧା ମା ମାନି କା ନର୍ମାଲ ଟିକେ ସଫା ସୁତୁରା ରାଜକୁ ଯଦି କମରା କାଲି ହେଲେ ଚାଲ ରହ କିନ୍ତୁ କଣ୍ଟିନ୍ୟୁ ଯଦି ମାସ ମାସ 6 ମାସ ବର୍ଷେ ଏନ୍ ମନା କାଲି ଆରୁ ମାନେ ଟିକେ ବାସା ଲିଦ୍ ମାନେ ପୁରା କିତନା ଲେଖା ବାସା କାଲି ଆବ ହେଲେ ଟିକେ ଡାଉଟ ଖାତିରି ଦାଦ
1: ଆଚ୍ଛା ତ ହୁ ବାକି ଟିକେ ନିଘା ନା କଥା ନିଘା ନା ମନାଲି ବୋଲିକିରି ତ ଇ ବଦ ଯଦି ନାମ ଆକ୍ତୁରା ଆହତ ହେଲେ ଏଇ ଜିନିଷ ମାନେ ନାମ କଣ୍ଟ୍ରୋଲ ବି
0: ଆରୁ ମେନ୍ ମଞ୍ଜା ଲେଡ଼ିଜ ଆମର କି ଲାଜର ନା ବୋଧ ତ ଯଦି ସିମ୍ପଟମ ନାମ ବୋଧ ଲାଜରତ ଆରୁ ଓଟା ତମେ ଜନତାଲି ପ୍ରାଇଭେଟ ପାର୍ଟ ଦଣ୍ଟା ହଉ ତ ଲଜ୍ଜେ ଯାହା ବି ଲାଗେ ତ ହଉଦନ ନମା ଆମ୍ବା ଖାତର କେବେ ସିମ୍ପଟମ ଆତଲି ମାନେ କାନାରୁ ଡାକ୍ତର ସେ ଇମିଡିଏଟ ଏଦନା କଥା
1: ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମେଷ ଆହାଗେ ଲେଖା ନାମ ଚାହୁଁ ଯେ ପ୍ରକୃତିରେ କ୍ୟାନ୍ସର ଗୁଠି ମନାଲି ନାମ ତା ନାମେ ହିସାବ ନୁ ନାମ ଯେନ୍ ପଦ୍ଧତି ନୁ ନାମ ଉଜ୍ଜାଲ ଦାତ ଅକାଲ ଦାତ ଇଲାଲ ଦାତ ଆ ହିସାବ ନୁ ଯେନ୍ତା ନାମେ ଶରୀର ବୋଧ ନିଆଲି ହନେ ପରିବେଶ ନୁ ନାମ ହିଁ ରାଲ ଦାତ ହନେ ଅନାଲ ଦାତ ମହାଲ ଦାତ ହେଲେ ଇ ପ୍ରକୃତି ଯଦି ମାନନା କି କାରଣ ଏନ୍ଦିରିକି ଏନ୍ଦିରିକି ମାନି ତାର ମାନେ ହନେ କିଛି ସ୍ପେସିଫିକ କାରଣ ଆତିଲି ବଂଶାନୁଗତ କା କିଛି ଯଦି ଆମେ ଖାନା ପିନା ଅସୁବିଧା ମଞ୍ଜା ହେଲେ ମାନି କା ଏନ୍ଦିରିକି ଲାଗନ ମାନି ହନେ କିଛି ସ୍ପେସିଫିକ ରିଜନ ଆତିଲି
0: ବହୁତ ସାପ ବହୁତ କ୍ୟାନ୍ସର ବହୁତ ବଂଶାନୁଗତ ହିଁ ମାନି ଯଦି ଆୟାଙ୍ଗ ବାଙ୍ଗି ମାଞ୍ଚକିର କାର୍ଯ୍ୟ ଆୟୁର୍ଘି ମାଞ୍ଚକିର ହେଲେ ହିଁ ବଂଶାନୁଗତ ନୁ ଚାନ୍ସ ରହି ତ ଆପଣ ହେଲା ଟିକେ ଜଲ୍ଦି ସ୍କ୍ରିନିଂ କାମନା କଥା ଜଲ୍ଦି ଟିକେ ସସ୍ପେକ୍ଟ କାମନା କଥା ଯେ ଆୟାଙ୍ଗ ବାଙ୍ଗେ ମାଞ୍ଚକିଚା କାଜଗେ ମାଞ୍ଚକିଚା ତ ଆପଣ ଟିକେ ଚାନ୍ସ ବାଗେ ରହି
1: ତ
0: ହୁଦାନ ତା ନାମ ପ୍ରିଭେଣ୍ଟ କାମା ପଲଦାତିନ ବନ୍ଦ କାମା ପଲଦାତିନ ଯେହେତୁ ବଂଶନୁ ତମେ ଜିନ୍ ନୁ ରହିଦ ହୁଦ ତ ତମେ ଟିକେ ବାଗେ ଚାନ୍ସ ରହିଦ କ୍ୟାନ୍ସର ମାନ ଲାଗି କିନ୍ତୁ ଅଲଗା କିଛି ଫ୍ୟାକ୍ଟର ଆସିଲି ନାମା ରହଣି ସହଣି ଅନ୍ନା ମହନାଦ ହୁଡ଼ା ଗୁଠିନ ହିଁ ନାମ ଯେନ୍ କଣ୍ଟ୍ରୋଲ କାମାଙ୍ଗତ ଯେନ୍ତାକି ବିଡ଼ି ସିଗାରେଟ୍ ହାପନା କା ଖୈନି ଯେନ୍ ନାମ ମୋହନାର ଦୁକ୍ତା ଗୁଠି ପାନ ପୁଡ଼ିଆ ଯେନ୍ ମହାନାର ତା ହୁବଡ଼ା ଗୁଠି ଦଣ୍ଟା ମେନ୍ ଫ୍ୟାକ୍ଟର ତା ହୁଦା ନେ ଦରକାର ନାମ କମାବା ଅଙ୍ଗତ କା ବନ୍ଦ କମା ହିଁ ଅଙ୍ଗତ
1: ନାମଖାନୁଆଲି
0: ଆର ଅଣ୍ଟା ମାନ ଯାକରା ବାଗେ ଝାରା ଆର୍ଖି ହାପନା ଯଦି ଅଣ୍ଟା ହେଲା କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ ଉଲ୍ଲାନ ମାହା ହାପାଲ ଦାସ ହେଲେ ହିଁ ଅଡ଼ୁଆତ ତା ଠିକ୍ ଟାଇମ୍ ନୁ ଯଦି ମାଣ୍ଡି ମା ନସ୍ ଠିକ୍ ଟାଇମ୍ ନୁ ନାଲଖୁମା କାମ ସାଲେ ହିଁ ଦସୁବିଧା ମାନାଲି ହୁଦଣ୍ଟା କାରଣ ଆର ଅଣ୍ଟାକା ଅନ୍ନା ମୋହନା ଯେନ୍ ନାମ ରେଡ୍ ମିଟ୍ ବାନାର କା ଯେନ୍ ତନ୍ଦୁର ବାଲା ଆଇଟମ୍ ବାନାର ଆହାଡ଼ା ଗୁଠିନ୍ ଯେନ୍ ତନ୍ଦୁର ନୁ ନିକନର ମାଖନାରୁ ମୋହନାର ତ ହୁଦି ଅଣ୍ଟା ଆଗ୍ରାଭେଟିଂ ଫ୍ୟାକ୍ଟର ହୁଡ଼ା ଦି ରିସ୍କ ରହିଦ ତ ହୁ ଚିଜ୍ ଗୁଠିନ୍ ହିଁ ଟିକେ କମ୍ କାମା ଖାତର ତାର ନାମ ଫଲ ମୂଲ ଶାଗ ସବ୍ଜି ଯେନ୍ ଗୋଟେ ଫାଇବର ଟିକେ ବାଗ୍ୟ ରହିଦ ତ ପନିପରିବା ଗୁଠିଦ ହ୍ୱାଇଟ୍ ରେ ଯେନ୍ ମାଇଦା ଜିନିଷ ଗୁଠିନ୍ କମ୍ କମିକିରି ଛଣାଛୁଣି ଜିନିଷ କମ୍ ମହିକିରି ଯେନ୍ ମିଲେଟ୍ସ ଗୁଠିତ ଆବଡ଼ା ବୋଧ ନାମ ମେଦୁଗେ ବନେଦ କ୍ୟାନ୍ସର ଗୁଠିନ୍ ଟିକେ ପ୍ରିଭେଣ୍ଟ କାମ ଆଗେ ଆରୁ ମଞ୍ଜାକେରା ଚାଷୀ ଆଲାର ନାମ ତାତଲା ତ ଚାଷୀ ଆଲା ଯେନ୍ ନାମ ପେଷ୍ଟିସାଇଡ଼ ଗୁଠି ୟୁଜ୍ କାମାଲ ଦାତ ମାନ୍ଦାର ଗୁଠି ଚିଆଲ ଦାତ ହେସୁନ ମଞ୍ଜା କା ଯାହା ଆଢ଼ା ତିହଲ କାମାଲ ଦାତ ତା ଆଦାନ ହିଁ ଯଦି ନାମ ବନେଇକିରି ମାସ୍ ଗୁଠି ନିଜର କପଡ଼ା ଠୁଣିନୁ ଥୁମଣାନୁ ହିନାରୁ ଚିହ୍ନା କଥାତ କୁକୁନି ଠିକ୍ସେ ଢାପନା କଥାତ ମାନେ ଫୁଲ୍ କୁର୍ତ୍ତା ପ୍ୟାଣ୍ଟ ଆତନାରୁ ଉଷ ଗୁଠି ସ୍ପ୍ରେ କାମନା କଥା ମାନେ ହୁ ଦି ଘଣ୍ଟା ଆଗ୍ରାଭେଟିଂ ଫ୍ୟାକ୍ଟର ହୁ ଦି ରିସ୍କ ଖାତିରି
1: ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମେଷ ଆହାକି ଲାଗନ୍ ଚାହୁଁ ଯେହେତୁ ଇନି ଚାଷୀ ବାଛିରିକି କଥା ଇସନ୍ ବାର୍ଚିଛି ନାମେ କୁଣା ହେଲାର ତା ଟିକେ ରଚେକିରି ହେଲେ ଯେତେ ଚାଷ ନାନ ଆରୁ ହନେ ଇ ଯେନ୍ কীটনাশক ঔষধ যেন বাল দাঁত নাম মান্দার চিয়াল নার হলে একা নাম ফসল নাম মান্দার চিয়াল দাঁত আদান ফির নাম মহাল দাঁত আর যেন ভি ফসল মানালি আনু রাসায়নিক সার ভি আন চিয়াল লাগাল দাঁত তা প্রকৃতির যদি এরথরে যেন জৈবিক পদ্ধতি নু যেন চাষ মানালি আগলি যে রাজা আমু ঠিক মানালি আর প্রাকৃতিক হিসাব নাম অনালকাত মহালকাত কিন্তু আকুন যেন ভিন ভিন ই যেন রাসায়নিক সার চিয়াল দাঁত আর যেন মান্দার গুঠি চিয়াল দাঁত আর আবন নাম অনাল দাঁত মহাল যদি হুদগে ভি ওটা কিছু প্রভাব খাতরা
0: হ্যাঁ হুদি প্রভাব টিড়ালি আগলিন তা আলার গুঠি আজ আই রে এরকাদার সোনা 90-100 বরস উজ্জ্বলার হ্যাঁ কিছু মালা পুরা লাস্ট তো খাট্টা কাটার আলার কিন্তু ইনাল 60-70 মান জাগ রাখলে হেবড়া রাখাল দাঁত তা হুদি ওটা ফ্যাক্টর যে নাম ফাটে নু গুঠি বিশানলার শাক সবজি দুই দিন আগলি মাদার চিয়াল লাগানলার অন্দর আনলার আর বিষ আনলার ঠিক লাদনা বেকেন পুরা গ্যামাক্সিন গ্যামাক্সিন কা পেস্টিসাইড কি স্মেল বারালি তা হুবড়া গুঠি ধি মানে এরনাথ লিদ তা মিনিমম মানে 10 দিন কা 12 দিন আগলিন তিস পেস্টিসাইড উঠিন চিনা কাতা যেনতা কি তাহা এফেক্ট বহুত কম রকদ পুরা মামুজুর কোনি কম রকদ
1: কম রকদ তো ই কথন ভি নাম টিকে ধ্যান চিনা কথা নে হেলে আরুনটা কথা যে নাম ধরা নাম ধ্যান চিও তার নাম একানিকরি ঠিক হিসাব নু চালরত বুলরত আর নামে মেদুকে যতন হত তাকি ই যেন রোগ বেমারি গুঠি মা মানো ইদান তার নাম যেতে ভাবাল দাঁত আর ই ক্যান্সর বাগির বেমারি তা তেঙ্গাহি পোলতারি একা বাকেন মানো ভি হলে যেতে প্রকার প্রিকশনস অচকুন ভি যদি নামে হু প্রকার সিমটম এথরা আউ নাম হু প্রকার ক্যান্সর গে পাবনু কালি লেখা যদি লাগিয়া হলে নামে এদের কর্তব্য মান্না কথা দু
0: তো পহলা কর্তব্য যদি ভি কিছু ডাউট লাগিয়া হলে হসপিটাল আর্সনা ডাক্তর সিন এদনাথ লিদ যেনতা কি স্তন কর্কট নু টেস্ট কেমন মামোগ্রাফি ওটা বানার আদান টেস্ট মানে ব্রেস্ট কি এক্সরে কামনার ওটা ডায় ইঞ্জেকশন চরার এক্সরে বন কামর আডভান্স টেকনিক ইন্না নেলা উর্খাগেরা দিন মেশিন গুটি টেস্ট কাম আগে তা জলদি আত ছোটে টে ক্যান্সার রাজকু নি আস্তা রেখে দে আর ওটা পেট স্ক্যান বানার ওটা পজিশন এমিশন টোমোগ্রাফি স্ক্যান বানার তা আদান পুরা হোল বডি ঘি পুরা স্ক্যানিং কাম অচ ক্যান্সর টিস্যু একা সান আতলি পুরা দাস্তা রকদ একা একা ডানু ক্যান্সর ঘি মানে যদি স্প্রেড আতলি ছোটে মোটে রাহিতলে আদা আস্তা রেখে তা হতকি অ্যাডভান্স টেকনিক উঠে বুঙ্গিয়া বারচা দিন আর কোলোরেক্টাল যেন অন্তনলী ক্যান্সর ঘি লাগান যদি নেখা জেনেটিক রিলেটিভ নু নেখা মানকি চা দায়াং বাঙ্গি তা ইউজুয়ালি 50 বরস বাদ কোলোনোস্কোপি কামিকিরি ডায়াগনোস কামনা কথা আর যদি বি সিমটম এদালি দেলে হি গ্যাস্ট্রোএন্টোলজি বিভাগ নু করিকি কলোনোস্কোপি কামিকি দেন ছোটে যদি ক্যান্সর কিছু বাটকি রদলে ক্যামেরা নু ডাইরেক্ট এরর আহাঙ্গর আর লং ক্যান্সর গুটি নহনে সিটি স্ক্যান কামর আর আহাঙ্গর আর স্কিন ক্যান্সর তা বাহারিন্তি ছোটে এন্দ্রেন বাটকি রদ কা কন্টিনিউস বাটরালি জিনিস বতে এথরদ তা ইমিডিয়েট কান আর এদনা কথা
1: যে হুসে যদি ক্যান্সর মঞ্জা কেরগা হলে ও হো আস্তার মাল উজদাস খস খস ইন্য প্রকার ওটা যেন ভাবনা নামে আতলি যে প্রকৃতির হুদাত ইয়ত সদ্দু
0: মেন প্রবলেম এন্দর মালিকের নাম লেট নু হাল দাত জিনিস বত যেতে বেলে পুরা বডি নু
1: পুরা যদি ফেলার কো
0: ফেলার আর হ্যাঁ বিলরা কের কিছু সাফাতরা বিলরা কেরা দিন সাফা লিভর বন কা নামা অন্তনলি কিডনি সাফা বন এফেক্ট কাম চেজ কিছু অচল গুঠিন মক্খাই চেজ চা দিন ডেমেজ মানে কেরে হঙ্গেন অসুবিধা মানে যদি অন্ঠাসান যেন স্টার্ট মানে একাসান তাহা প্রাইমারি বোধ আতলি স্টার্ট মান নাগি আস্থান রাতে রাতে যদি নাম আহা অঙ্কাত বা কেন আদান এদর সর্জরি কামর কিংবা রেডিয়েশন চিনার বা কেমোথেরাপি চিয়ানলার কিংবা ইনা আডভান্স বি ম্যাগনেটিক ওটা ট্রিটমেন্ট উর্খা দিন একাসান ক্যান্সার হতলে আসান ডাইরেক্ট আসান ইন এফেক্ট ম্যাগনেট দ্বারা নিকামনার রেডিয়েশন চিনার তা যদি প্রাইমারি স্টেজ নু রাতে রাতে যদি আহা অঙ্কাত বা কেন 90% কিওর আতলি
1: আচ্ছা
0: 100% তা পলন তেঙ্গা কেন ডায়াগনোস মানতে মানতে বহুত লেট মানি কই বহুত গুটি ক্যান্সার তা হদি লাগান মাল আজরি কিরি মাইল চিকরি নাম জলদি প্রাইমারি স্টেজ নু হি সতর্ক মানত আর সচেতন মানত আর নাম কো ডাক্তার সিন পরামর্শ হত হলে 90% তে অধিকা হি ভল মানা অঙ্গ
1: হলে ই যে নিম তেঙ্গাল কর যে পহলা স্টেজ তি বার গজে তাকি হনে কিছি স্টেজ আতলি কে
0: হতাঙ্গাই দলি প্রাইমারি স্টেজ সেকেন্ডারি আর টর্সিয়ারি তিনটা প্রকার স্টেজ বানার প্রাইমারি বানাগে একাশন ক্যান্সর একা সেল তুর্খদ মনে করো চামড়া নুরখ চামড়া নুন রদ মনে করো ব্রেস্ট নু গা স্তন নু আতলি স্তন উলাইন রদ বাকি অর্গান তারা মা কাইদ জরায়ু নু বলে জরায়ু ভিতরে হি রদ মালা হলে সেকেন্ডারি নু এদের কা ফের সাইড চাহা নু একা অর্গান আতলিদ মনে করো স্তন আতলি দান্তিন উলা ফুসফুস আতলি তা স্তনন্তি ফুসফুস গেহি আনসিয়া গির কিরত ফের লিভর গে কদ ফের আন্তিন হচল গে কদ মেরুদণ্ড তারা বুঙ্গদ আন্তিন ফের মস্তিষ্ক হি বুঙ্গি কেদ
1: আচ্ছা আচ্ছা
0: ତା ହୁବନ୍ ମାନେ ମେଟାଷ୍ଟାସିସ୍, ତା ବୋଧ ପୁରା ଟର୍ସିଆରି ଷ୍ଟେଜ୍ ବୋଧ, ଆର ସେକେଣ୍ଡାରି ବୋଧ ମାନେ ଚାହା ନୁ ଅଣ୍ଟା ଯୋଡ଼େ ଅର୍ଗାନ୍ ନୁ ମାନତ, ଆଉ ଯେ ବ୍ରେନ୍ ନୁ ବୁଙ୍ଗିଆ କେରା ଗଛା ଅର୍ଗାନ୍କେ ବୁଙ୍ଗିଆ କେରା, ତା ବୋଧ ଥାର୍ଡ ଷ୍ଟେଜ୍ ବା ଟର୍ସିଆରି ଷ୍ଟେଜ୍
1: ମାନେ
0: ହତ୍କି ଅଡ୍ଡାକେ ମାଛକୁ ନେକାସ୍ତାନ ଟ୍ରିଟମେଣ୍ଟ କାମର ଅଣ୍ଟା ବନ୍ଧର ନାକି ଆର ଅଣ୍ଟା ତାର ବୁଙ୍ଗିଆ ଦିନ ନା
1: ତ ବଢ଼େଇଟି ଜିନିଷ ମାନଯା ଯେ ସଚେତନ
0: ସଚେତନ ମାନନା ଦେ
1: ହେଲେ ଇ ପ୍ରକାର ଯେନ୍ ଚିକିତ୍ସା କାମକେ ନାମେ ଇ ଚାହାନୁ ଗୁଠି ଏକା କାସନ ହନେ ସୁବିଧା ଆତିଲି
0: ନମା ଚାହାନୁ ଓଡ଼ିଶା ନୁ ଆକୁ ବହୁତ ଆଡ୍ଡାନୁ ମଞ୍ଜା କରା ଦିନ ନମା ବରଗଡ଼ ନୁଟା କ୍ୟାନ୍ସର ସେଣ୍ଟର ଖୋଲରା ଦିନ ଆଶାନି ଟ୍ରିଟମେଣ୍ଟ ମାନାଲି ନମା ଏ ସମ୍ବଲପୁର ନୁ ହିଁ କ୍ୟାନ୍ସର ସେଣ୍ଟର ଟ୍ରିଟମେଣ୍ଟ ମାନାଙ୍ଗାଲି ଆର ବୁର୍ଲା ନୁ ହିଁ ଆତଲିତ କ୍ୟାନ୍ସର ହସ୍ପିଟାଲ ଆଶାନି ବହୁତ କିଛି ଟ୍ରିଟମେଣ୍ଟ ମାନାଲି ଧୀରେ ଧୀରେ ଇମ୍ପ୍ରୁଭ ମାନାଲି ଆର ପୁନା ପୁନା ମେସିନ୍ ଆକୁନ୍ ଯୋଜନା ଚାଲରାଲି ଫେର ରାଉରକେଲା ନୁହିଁ ଆତଲିଦ ଆରୁ ସର୍ଜରୀ ବନ୍ତା ପ୍ରାୟ ସଫାସନ କାମାଲନାର କିନ୍ତୁ ଆଡ଼ଭାନ୍ସ ଟେକ୍ନିକ୍ ଗୋଟେ ଭୁବନେଶ୍ୱର ନୁ ମ୍ୟାକ୍ସିମମ୍ ସୁବିଧା ଆତଲିଦ ଧୀରେ ଧୀରେ ନା ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ନୁ ହିଁ ଡେଭଲପ୍ ମାନାଲିଦ ଆରୁ 5-10 ବର୍ଷ ନୁ ଆଶା କାମଦାନ ଯେ ସୁବିଧା ସଫାର ହାଖାଙ୍ଗର ଚାହାନୁନ ଆରୁ ଜଲ୍ଦି ଟ୍ରିଟମେଣ୍ଟ କାମାଙ୍ଗର
1: କାମାଙ୍ଗର ହେଲେ କଥା ମଞ୍ଜା ଯେ ରୋଗ ଅଣ୍ଟା ମାନ ଆରୁ ନାମ ଚିକିତ୍ସା କାମାଗେ କତ ଚିକିତ୍ସା ନାନତ ଆରୁ ଭଲ ମାନନା ଅପେକ୍ଷା ଏକାନିକିରି ରୋଗ ମାଲ ମାନ ଆ କଥା ନାମ ନିଶ୍ଚିତ ଭାବେ ଧ୍ୟାନ ଚିହ୍ନା ହେଲେ ସେ ନିମେସ୍ତି ଆରୁଣ୍ଟା ଉପଦେଶଟା ଚାହମ ଯେ ନାମେ ଯେତ୍କି ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆର ମେନାଲନାର ଯେହେତୁ ନିମ୍ ତେଙ୍କାର ଯେ ଇ ଯେନ୍ ବେମାର ଇନ୍ନେ ବେମାର ଦୁ ସେ ଛୋଟେନ୍ତି ବାଡ଼କା ମାନି ଆରୁ ହାତ ବାଢ଼ିକି ଆରୁ ଟିକେ ଆଗଲିନ୍ତି ନିମ୍ ଇଦାନ ବି ତେଙ୍ଗାଲକାର ଯେ ବିଶେଷ କରି ନାମେ ଭଉଣୀ ଗୁଠିଆର ମା ଗୁଠିଆର ଲାଜରନାର ଆର୍ ଇନ୍ନେ ଜାଗାନୁ ଗୁଠି ମାନି ଯେ ତେଙ୍ଗାଗେ ହି ଆର୍ ଟିକେ ଆପସାରନା ତ ପ୍ରକୃତିରେ ଏକାନେ କାମନା କଥା ନିମ୍ ଆ ଭଉଣୀ ଗୁଠିଆରି ଏନ୍ଦେର ବର ଆରୁ ଆଡ଼ଭାଇସ୍ କାମର ତାକି ଇ ପ୍ରକାର ଯେନ୍ ଗୁରୁତର ଅସୁବିଧା ମାନାକାଲି ମାଲ ମାନଦାରୁ ତମେ ଜିଆ ବୋଧ ଠିକ୍ ହିସାବନୁ ରାଙ୍ଗ ଆର୍ ନମେ ଭାଇ ଗୁଠିଆର ବି ଯେନ୍ ଆତଲନାର ଯେ ଅନେକ ଭାଇ ଗୁଠିଆର ମାଲ ଭି ତେଙ୍ଗନାର ତା ଇ ପ୍ରକାର ଯେନ୍ ମାନସିକତା ଆତିଲି ହୁବନ ନାମେ ଏକାନେକିରି ଦୂର କାମ ଆଙ୍ଗ ତାରୁ ଭଲ ଅଣ୍ଟା ସୁସ୍ଥ ସୁନ୍ଦର ସମାଜ ନୁ ରାଗି ଲାଗାର ଅଣ୍ଟା ପରିବେଶ ସୃଷ୍ଟି କାମ ଆଙ୍ଗର ନିମ୍ ଏନ୍ଦେର ଉପଦେଶ ଚିଅର
0: ସରକାର ତ ଆଦେନ ବହୁତ କିଛି ସୁବିଧା ପବ୍ଲିକ ଇନ୍ ଆୱାରନେସ୍ କି ଲାଗନ କାମାଲିତ ତା ନାମା କର୍ତ୍ତବ୍ୟ ଇ ରେଡ଼ିଓ ମାଧ୍ୟମ ନୁ ନିମଣ୍ଟା ଇନ ପ୍ରୋଗ୍ରାମ ଇକାର ତା ସାଫାରି ନେନ୍ ତେଙ୍ଗ ଯେ ଆମାଲାଜରା ଆର ଆମାଲଚା ଯଦି ବି କିଛି ଡାଉଟ୍ ଲାଗାଲି କିଛି ଅସୁବିଧା ଲାଗିଯାତ କିଛି ନର୍ମାଲ ତି ଆବନର୍ମାଲ ଫିଲ୍ ମାନଯାତ ହେଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଡାକ୍ତରସ୍କେ ବାରା ଆରୁ କନସଲ୍ଟ କାମା ଆରୁ ଟ୍ରିଟମେଣ୍ଟ କାମା ହେଲେ ଯାଇକିରି ନାମ ସୁସ୍ଥ ସବଲର ତାରୁ କ୍ୟାନ୍ସର ବନ୍ ଜିତା ଅଙ୍ଗତ
1: ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଦି ଲାଗନ୍ ନାମେ ସଚେତନ ମାନବତ ବାଡ଼ିଟି
0: ବାଡ଼ିଟେ କଥା
1: ହଁ ଆଉ ନାମ ଯଦି ଆଗଲିନ୍ତି ହୁସିଆର ମାନତ ଆରୁ ଇ କଥା ବନ୍ ନାମ ନେ ବିଶେଷଜ୍ଞ ଗୁଠିଆ ରତନାର ତାମେ ସାଙ୍ଗେ ଯଦି ନାମ କତ ଆରୁ ତେଙ୍ଗ ଥାଲେ ଆର୍ ଗେ ପରାମର୍ଶ ନୁ ନାମ ଏକାନେ କାମକୁ ନାମେ ଜିଆବ ସୁରୁଖୁରୁନି ଆଗଲିକ ଆଦାନ ବାତିଅର ତା ଆଶାନାନତ ଯେ ନିମ୍ ଯେନ୍ ବିପଦ ତେଙ୍କାର ନାମେ ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆର ଆଦାନ ତାମେ ନିଜର ହୃଦନୁ ହେଜର ଆଉ ଇ ଯେନ୍ ସାମାଜିକ ଅଣ୍ଟା ନାମେ ମାନସିକତା ଯେନ୍ ଆତିଲି ଯେନ୍ ନାମ ଲାଜରଦାତ ନାମ ନୁଡ଼ୁଦାତ ତେଙ୍କୁନ୍ ଭାଇଲେନ୍ଦିର ବର କା ଲାଜର ଅକ୍ଷର ଯେନ୍ ବୁଲିକିରି ଯେନ୍ ଅଣ୍ଟା ଆତିଲି ମାନସିକତା ହୁଦାତ ଭାବନାଥ ଭୁଲ ଦୁ ତାଙ୍ଗିସ୍ତି ନାମ ଉର୍ଖତ ଆରୁ ଏକାବତ ସତ୍ କଥା ଦୁନ୍ ଯଦି ତେଙ୍ଗ ଥାଲେ ଆଦିକେ ଉପାୟ ଆତିଲି ଆଦିକେ ଚିକିତ୍ସା ଥିଲି ଆରୁ ଆବନ ନାମ ଅପନାବତ ହେଲେ ନାମେ ଜିଆବଧି ସୁରୁ କରିକିରି ଆଗିଲି କାଲାଙ୍ଗ ଧନ୍ୟବାଦ ଇନ୍ନା ବାର୍ଚକାର ଆଉ ଇ କ୍ୟାନ୍ସର କର୍କଟ ରୋଗ ବୁଲିକିରି ଯେନ୍ ତେଙ୍ଗା ଖାତିର କିଛି ଆଦାଦ ଏନ୍ଦେ ଦୁ ଏକାନେ ମାନି ଆର୍ ଦେନ୍ ମାଞ୍ଚକୁନ୍ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଏକାନେ କାମିକିରି ଦାନ ନାମ ଆୟତ କାମାଙ୍ଗ ତାରୁ ନାମେ ଭଲକିରି ଅଣ୍ଟା ସୁସ୍ଥ ହେଇକିରି ନାମ ନାମେ ଜିଆବନ ଆଗିଲି ହୁଆ ଅଙ୍ଗତ ଇ କଥା ତେଙ୍କାର ନିମାନ ଆକାଶବାଣୀ ତାର୍ତି ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜୁହାର
0: ଜୁହାର ସଫାରିନ ଧନ୍ୟବାଦ
1: ଆକୁନ୍ ଗୀତ ପଦେ ମେନତ ଇ ଗୀତ ବନ୍ ପାଡ଼କାନାର ଶୁଭାରାମ ପ୍ରଧାନ ଆଉ ତମେ ଦଲ୍।

0: আজি খবর কাগজের সম্পাদকীয় পড়িছ?
1: নাই তো, কোন কিছু বিশেষ খবর আছে?
0: এই নিও, নিজে পড়।
1: সন 1941 ডিসেম্বর মাসে জাপান যেতবে ইংরেজ মানকর দুইটি জাহাজ সিঙ্গাপুর বন্দর নিকটরে বুড়াই দেলা, সেতবে ভারতের বিশ্ব মহাযুদ্ধ হবার আভাস চারিআড়ে প্রচারিত হয়ে গলা। ভারতের পূর্ব ভাগে থিবা বঙ্গলার লোকে আতঙ্কিত হয়ে উঠলে। কলিকতা মহানগরী জনশূন্য হবার লাগিলা। সারা দেশে গোটায় ভিন্ন পরিস্থিতি আসি দেখা দেলা। আমাকে নিশ্চয় কিছু করিবাকু হব।
0: বন্ধ কল কাহিকি পড়?
1: আহু পড়িবার আবশ্যকতা নাহি বন্ধু। বিশ্বযুদ্ধ পরঠু আজি পর্যন্ত যা সব ঘটি যাইছে তার ইতিহাস তো আমার আখি সামনারে। ইংরেজ আমার অজানতরে প্রচার করেদেলা যে যুদ্ধে ভারত আমার পক্ষে সামিল হয়েছে। এখন কোন আমাকে সরবিদ্ধ করুনি
0: কাহিকি নয়? ভারতর পরম্পরা ও সভ্যতা হাজার হাজার বর্ষর পুরোনা ইতিহাস। গোটাই সময় থিলা ভারতবর্ষ সমগ্র বিশ্বকে আলোকিত করেছিলা, কিন্তু আজি ভারত মুষ্টিময় ইংরেজ মানকর গোলাম।
1: আম দেশে বড় বড় সাহিত্যিক, কলাকার, চিত্রকর অছন্তি, কিন্তু সেমানকর আদর নাই, কারণ সমস্তে গোলামী দেশর অধিবাসী। আম নেতামানকু দেইথিবা প্রতিশ্রুতিকু ইংরেজ সরকার অতি সহজে ভুয়া বুলি দিচ্ছে।
0: আম দেশ বিশ্বযুদ্ধ সময় ইংরেজ মানকু সাহায্য করিয়া পাই আগভর থিলা, কিন্তু যেউ ইংরেজ প্রজাতন্ত্র ও স্বাধীনতা পাই চিৎকার করে যুদ্ধ করুতিলা, ভারতকু স্বাধীনতা দেওয়া পাই কুণ্ঠাবোধ করুতিলা কাহিকি? পোল্যান্ড উপরে জর্মানি আক্রমণ করিয়ারু ইংরেজ হাতে অস্ত্র ধরিলা। যদি স্বাধীনতা পাই রক্তাক্ত যুদ্ধ, তাহলে যেউ দেশে বিন্দুয়ে রক্তপাত বিনা গোটায় কলমগারে স্বাধীনতা দেই পারিব, সে দেশকু বিনা রক্তপাতে স্বাধীন করুন কাহিকি?
1: ভবিষ্যতের স্বাধীন করিবার প্রতিশ্রুতি সেমানে দেইছন্তি,
0: কিন্তু তাহা তো বিশ্বাসযোগ্য নহ। তথাপি আমার নেতা মানে সেমানক সহ গোটায় চুক্তিপত্র স্বাক্ষরিত করিবার প্রস্তাব দেই কহিতিলে, আপন আমকু মুক্ত করন্তু, আপনক যুদ্ধকু নিজর মনে করে আমি আমার রক্ত বহি দেবু।
1: এর ফলাফল কোন হেলা?
0: কিছু নাই, ইংরেজ মানক উপরে এর কিছু প্রভাব পড়লা নাই। শাসনকু আহরি মজবুত করে ধরলে সেমানে, লোকঙ্ক আর সেমানক ভিতরে থিবা দূরতা খাই সদৃশ আহরি ওসারিয়া হয়ে গলা।

0: আরে, এই খাকি পোশাকরে তো মু তোতে চিনি পারিলিনি। মু ভাবিলি পুলিশ কি সেনা বিভাগের কি সিপাই হইতিব। বম্বের বিবশতা শুনি তো মু আতঙ্কিত হয়ে যাইথিলি রে। গিরফদারি, গুড়িমাড়, অগ্নিকাণ্ড, হত্যা,
1: ইয়ে তো জ্বালামুখী, প্রথম অগ্নিস্ফুলিঙ্গ, ক্রান্তির অয়মারম্ভ। ধীরে ধীরে এত শহরের গাঁ যায় চারিআড়ে ব্যাপি যাব।
0: ঠিক আছে রে, তু টিকে বিশ্রাম কর।
1: বিশ্রাম? মতে তো গাঁ গাঁ যাই বম্বে কংগ্রেস অধিবেশনর মহামন্ত্র লোকমানঙ্ক নিকটরে পৌঁছেবাকু পড়িব। নেতামানে তো সবু জেলরে, লোকমানে যেমিতি বিভ্রান্ত হই ভুল রাস্তারে ন জানতু। 1857 ক্রান্তির এবে 1942 সমাপ্ত করিবাকু পড়িব। স্বাধীনতার এই বিদ্রোহর অগ্নির ঝাঁস দেওয়া পাই মতে আজি হি রাতিরে ঘর ছাড়ি যিবাকু পড়িব। মা,
2: আজি রাতিরে গলে কেবে ফেরিব?
1: কহিবা মুশকিল বিজয়া, লোকঙ্ক মনরে উৎসাহ অছি, উন্মাদ অছি। যদি সেমানে ভুল বাটকু আপনার করি নেলে অসুবিধা হব, মু চুপ হয়ে রই পারিবিনি।
2: পড়োশী রায় সাহেবর পুয়ো কহুতিলা পরদিন পুলিশ আসি তুম বিষয়ে পচারুতিলা, বোধহয় তুমকু গিরফ করিবার যোজনা চলিছে।
1: চিন্তা করিবার কিছু দরকার নাই বিজয়া, বর্তমান মোর গিরফ হবার সম্ভাবনা নাহি। আজির পরিস্থিতি এয়া যে কর্মী মানে গিরফ ন হই প্রচার কার্য জোরসোরে করন্তু।
0: আচ্ছা, তুমি দুহে কিছু খাই নিও, কে জানি পুনি কিছু। মু যাহা ভাবুথিলি সেইয়া হেলা। দেখে কি আসিছি, বাহারে জনে লোক কান্ধরে কম্বলটি, হাতরে ব্যাগ ও বাড়িটিয়ে ধরি ছেড়া হয়েছি। মুহরে ছোট ছোট দাড়ি, শুখিলা চেহেরা, গোটে দুইটা দাঁত বি তার ভাঙ্গি যাইছি। তো বিষয়ে পচারুছি।
1: আরে দীনবন্ধু ভাই যে, আস ভিতরক আস। মা, ইয়ে হচ্ছে দীনবন্ধু, মতে নেওয়া পাই আসিছেন।
3: প্রণাম মাতাজি।
0: ভগবান তোমার রক্ষা করন্তু। দেখ পুয়ো, তুমি অভয়ঠু বড়, এহার সুরক্ষা করিব।
3: মাতাজি, কংগ্রেস কমিটি মতে অভয় সাংরে হি রহিবা পাই দায়িত্ব অর্পণ করেছে। এ অঞ্চলর প্রত্যেক জায়গা মোর পরিচিত, তো মু সবুবেলে অভয় সাংরে হি রহিবি। আচ্ছা, এবে বিদায় দিয়ন্তু, প্রণাম।
0: তুম দুইঙ্ক উপরে মোর সবুবেলে আশীর্বাদ রহিছি।
3: আরে আরে, এ এ কোন করছ দেবী, মো পাদ ছুঁছ কাইকি?
0: দীনবন্ধু, ইয়ে অভয়ের স্ত্রী বিজয়া। অভয়ের স্নেহ আউ তোমার আশীর্বাদ তাকে মিলিবা উচিত।
3: মো আশীর্বাদ সবুবেলে রহিব, দেশ পাই কাম করিবাকু ভগবান তোমাকে প্রেরণা দিয়ন্তু।
0: এবে কোয়াড়ে যাব পুয়ো?
3: এঠু কিছু মাইল দূরে থিবা গোটে গাঁকু যিবাকু পড়িব। সেঠারে 50-60 ঘর রহন্তি, গোটে কৃষকর গোশালারে সভা হব। আচ্ছা, আমি যাউছু।

0: বন্ধুগণ, আম্ভে মানে যে উদ্দেশ্য নিয়ে ক্রান্তি আরম্ভ করছু আপন মানে তাহা জানন্তি। গান্ধীজি কর বা মরর ঘোষণা করছেন, এহা আমার রণনীতির জয়ধ্বনি। বম্বে হেইথিবা বোমা বিস্ফোরণ সময়রে সাথী অভয় কুমার উপস্থিত থিলে, সেঠারে সে যাহা নিজ আখিরে দেখিছন্তি, যাহা শুনিছন্তি, সে বিষয়ে এইটি আপনমানকু কহিবে। আমার এহা সৌভাগ্য যে সে এ পর্যন্ত গিরফ হই নাহান্তি এবং আমরি গহনরে উপস্থিত অছন্তি। অভয় কুমার আপনমানকু উদ্বোধন দেবা পূর্বরু মু আশা করুছি আপন মানে এই ক্রান্তির ধারে বিশ্বাস করুছন্তি বলি ঘোষণা করিবা সঙ্গে সঙ্গে এই সভার কার্যক্রমকু গুপ্ত রখিবে।
1: আমি ঘোষণা করুছু যে আমি এই ক্রান্তির ধারে বিশ্বাস করু এবং এই সভার কার্যক্রমকু গুপ্ত রাখিবু।
0: ঠিক আছে অভয় কুমার, আস বর্তমান তোমার চিন্তাধারা লোকঙ্কু কুহ।
2: বন্ধুগণ, এহা আপন মানঙ্ক সৌভাগ্য যে আমি এই ক্রান্তিকারী যুগরে জন্ম হইছু এবং দেশর স্বাধীনতা সংগ্রামে সামিল হবার সুযোগ পাইছু। আমার নেতা মানে কর বা মরর আহ্বান দেইছন্তি। এই আহ্বানর প্রতিবদলরে দেশকু ইংরেজ মানঙ্কর কবলরু মুক্ত করিবাকু পড়িব। মনে পকান্তু, 1857 মসিহারে ঝান্সি রানী লক্ষ্মীবাই যে কার্য আরম্ভ করিথিলে তাকু সম্পূর্ণ করিবা আম মানঙ্কর দায়িত্ব। সাত দরিয়া পারিরে রহুথিবা লোক যাহার আম জাতি ধর্ম সংস্কৃতি সহিত কিছু সম্বন্ধ নাহিঁ আম উপরে আজি শাসন করুছন্তি। আমি সেমানঙ্ক আখিরে পশু ঠারু বি আহুরি ঘৃণ্য। আমি এহা অধিক আউ সহি পারিবানি। এই পরিস্থিতিকু বদলাইবা হেউছি আমার ধর্ম এবং যে কোনসি প্রকারে তাকু বদলাই হিঁ আমি শান্তিরে নিঃশ্বাস মারিবা।
3: এইথিপাই কোন হিংসা অবলম্বন করিবাকু পড়িব
2: না? তথাপি মু গোটিয়ে কথা স্পষ্ট করে দেবাকু চাহে, কা পুরুষ পরি মরিবা অপেক্ষা হিংসা হি শ্রেয়স্কর। মরিবা তো পুরুষ পণিয়া দেখেই মরিবা, বাহাদুর লোকঙ্ক পাইঁ মৃত্যু বারম্বার আসে না। দেশ পাইঁ যে প্রাণ বলি দিয়ে স্বর্গর দ্বার তা পাইঁ সবুবেলে খোলা রহিথায়।
4: কিন্তু গান্ধী তো অহিংসা কথা কই আমার পুরুষ পণিয়াকু?
2: না, গান্ধীজি আমার পুরুষার্থ প্রতি কোণসি আক্ষেপ করি নাহান্তি। গান্ধীজিঙ্কর রাস্তা কা পুরুষঙ্কর রাস্তা নুহে, বাহাদুর মানঙ্কর রাস্তা, অসহায় মানঙ্কর নুহে, কর্মঠ ও পুরুষোচিত মানঙ্কর রাস্তা। আমকু তাঙ্ক অনুসারে কাম করিবাকু পড়িব, যাহাদ্বারা এই ব্রিটিশ শাসনরে হটচমট সৃষ্টি হেব, এ যুদ্ধ বন্ধ হইযিব, সরকার রাজকোষ শূন্য হইযিব, যুদ্ধরে ভর্তি হওয়া পাই কেহি মিলিবেনি, রাস্তা ঘাট সব কিছু বন্ধ হইযিব।
3: তাহলে আমি কোন ট্রেনর পোল ধ্বংস করি পারিব?
2: হ্যাঁ, কিন্তু গোটিয়ে কথা, নির্দোষ যাত্রী মানঙ্কর যেমিতি কিছু ক্ষতি ন হুয়ে, পোল ধ্বংস করিবার এহাই উদ্দেশ্য যে ব্রিটিশ সৈন্য মানে যেপরি খাদ্য পাই পারিবে নাহি।
4: আমি কোন পুলিশ স্টেশন জালি পারিব?
2: হ্যাঁ, কিন্তু সেমানঙ্কর পোশাক দেহর ওল্লেই জালি দেবা আমি, কারণ তাহা হচ্ছে বিদেশী মানঙ্কর দুর্গন্ধর চিহ্ন। আপন মানে যাহা বি করন্তু কেবল এতিকি মনে রখন্তু, যেমিতি নিরীহ লোকমানঙ্কর মৃত্যু ন হব, সরকারি কামরে আমি বাধা দেবা। আমার মুখ্য উদ্দেশ্য হেলা অসহযোগ।
3: এথিরে কোন মহিলা মানে বি সামিল হবে?
2: কাহিঁকি নুহে, সেমানে তো বহুত বড় বড় কাম করিপারিবে, সেমানে তো সাক্ষাৎ শক্তির প্রতীক, প্রেরণার।

এথর শুনন্তু আসন্তকালি প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। আসন্তকালি সকাল 6:30 শুনিপারে আজির ভাবন উপস্থাপনা মনোজ পূজারী। স্বাস্থ্য সূচনা প্রচার করব সকাল 7:10 এতে শুনবে অন্য রোগ যোগুঁ চর্ম উপরে প্রভাবিত সম্পর্ক কবে ডাক্তার মিনতি মিশ্র। সকাল 7:35 শুনিপারে উদীয়তরা কার্যক্রম শেলবে মনোজ কুমার বুড়া এবং মিনতি পথী। গীত রচনা যুধিষ্ঠির মেহের, সঙ্গীত নির্দেশনা প্রভুদত্ত প্রধান। সকাল 7:50 সুগম সন্দর কার্যক্রম শিল্পী চন্দ্রশেখর, শেখরচন্দ্র ঘোষ এবং ভুবনমোহন প্রধান। সকাল 8:30 সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী শঙ্কর প্রসাদ মাঝি। সকাল 8:45 সুগম সন্দর কার্যক্রমের শিল্পী দেবেন্দ্র কর, তপন কুমার নায়ক। সকাল 9:00 শুনবে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। সকাল 10:05 ১২ বর্ষ ভরছি অস এবং পরে পরে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। দিন 11:05 সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী রবীন্দ্র পণ্ডা, ধরণীধর পণ্ডা। দিন 11:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা এবং 12:00 বাতায়ন। দিন 12:30 শুনিপারে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। দিন 1:05 সুগম সন্দর কার্যক্রম শিল্পী সংযুক্ত শতপথী। এ লা আসন্তকালি প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর প্রচার করছু কিশোর সংসার কার্যক্রম।

0: সম্বলপুরের নিউজ হেডলাইন্স।
1: আকাশবাণী সম্বলপুর মুখ্যা খবর সঙ্গে মুই ভারত গৌরব দাস। জি সেভেন সম্মিলনীতি যোগ দেওয়ার লাগি ফ্রান্সর এভিয়েনঠানে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইবাকাল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পঙ্ক সহিত করবে আলোচনা। খরিফ ঋতুথি কম বর্ষা হওয়া জেলামানকে আক্তুরা পদক্ষেপ নেবার লাগি কহিলে কেন্দ্র কৃষিমন্ত্রী। নিশামুক্ত ভারত সপ্তাহকে আইবাকাল আভাসী জরিয়ে উদ্ঘাটন করবে কেন্দ্র সামাজিক ন্যায়মন্ত্রী। ফ্রান্সন ইউপিআইর শুভারম্ভ কলে কেন্দ্র বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইবা শুক্রবার দিন মূল করবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। আইবা দুই বছর ভিতরে 3.5 কোটি নু অধিকার নিযুক্তি সুযোগ সৃষ্টি করবা ই যোজনা। নিট পরীক্ষাকে শৃঙ্খলিত করবার লাগি ভুবনেশ্বর লোকসেবা ভবন মুখ্য শাসন সচিবঙ্ অধ্যক্ষতাটি হয়েছে বৈঠক। আইবা 21 জুন রু 30 জুন তক সারা রাইজে আয়োজিত হওয়া সুভদ্রা শক্তি সমাবেশ। দ্বাদশ অন্তর্জাতীয় যোগ দিবস আগহনু দেশর গাঁ মুখিয়ামানকে চিঠি লিখিকরি যোগকে প্রোৎসাহিত করবার লাগি কহিলে প্রধানমন্ত্রী। স্লোভাকিয়ার প্রতিষ্ঠিত নাগরিক সম্মান দ অর্ডার অফ দ হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাস সম্মান পাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের 6 লাখ নু অধিকা যোগ্য আবেদনকারীঙ্কো পেনশন দিয়া বলে সূচনা দেলে সামাজিক সুরক্ষা আউ ভিন্নক্ষম সশক্তিকরণ মন্ত্রী। রাইজে আন্তর্জাতীয় যোগ দিবস লাগি প্রস্তুতির সমীক্ষা কলে ক্রীড়া আউ যুবসেবা মন্ত্রী। রাইজে স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়ার সমীক্ষা কলে ভারতর বরিষ্ঠ উপনির্বাচন আয়ুক্ত জ্ঞানেশ ভারতী। দেশের 23টা রাজ্য আউ কেন্দ্রশাসিত অঞ্চলর জনগণনার পহেলা খেপ হেলা শেষ। জুয়ান পিলাটুকেলঙ্কু শাসন আউ নীতি নির্ধারণ প্রক্রিয়া সঙ্গে জুড়বার লাগি অদ্বিকা বার্তা কার্যক্রম মূলকরি রাজ্য সরকার। আউ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আইবা 3-4 দিন ভিতরে রাজ্যর প্রায় জিল্লাকে ছিমা বলে পানিপাগ বিভাগের সূচনা। এছনির মুখ্য খবর না শেষ হলা, ইতার উত্তর মুখ্য খবর শুনিপারবে রাতে 11:05।
0: শুনিলে সম্বলপুর নিউজ হেডলাইন্স। শ্রোতা মানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। স্বাস্থ্য সংগীতর কার্যক্রমে আসন্ত শুনিবা পণ্ডিত শিব কুমার শর্মাঙ্ক দ্বারা পরিবেশিত সন্তুর বাদন। সন্তুর বাদনরে আলাপ এবং জট তিন তালে নিবদ্ধ বিলাবল অঙ্গ সহিত জড়িত হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতর এক লোকপ্রিয় শান্ত এবং হৃদয়ের গভীর ভাবপূর্ণ রাগ কৈশিক ধ্বনি, যাহা ভিন্ন সড়জ ভাবরে মধ্য জনাশুনা। তবলারে সঙ্গত করেছেন ওস্তাদ জাকির হুসেন।